0: আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে ধান সাইতি রাখিবা পাই শুখাইবা সময়ে আদ্রতা শতকড়া বারভাগ রহিবা দরকার। সেথিপাই ভল খরারে প্রায় দুই তিন দিন পর্যন্ত শুখাইবা আবশ্যক। ধান ঠিক ভাবে শুখিযা পরে কিসম অনুসারে অলগা অলগা করে বজারে মিলুথিবা সুপর গ্রেন বস্তায় সাইতি রাখলে এর গুণ রঙ বাসনা ও স্বাদ বহুদিন পর্যন্ত সুরক্ষিত রহিব। ধান সাইতি রাখিবা বস্তা বা কোঠরীতে পোক দেখা দেলে আলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট এক টন ধান পিছা তিনটি ট্যাবলেট সমুদায় ন গ্রাম ট্যাবলেট কনারে গুড়াই রাখতু। এরপরে ভালো ভাবে তারপলিন ঘোড়াই দিন্তু যেপরে কিছু ফাঙ্কা জায়গা ন রুহে। কোঠরীর সন্ধি জায়গা কবাট তল ফাঙ্কা জায়গা ও তারপলিন চারিপটে ছ ইঞ্চ মোটার কাদুয় লেপ কিংবা সেলোটেপ দিয়ে ভালো ভাবে বন্ধ করতু যেপরিক বাষ্প বাহারক ন আসে। সাত রু দশ দিন পর্যন্ত কোঠরী বা বস্তার মুহ ভালো ভাবে বন্ধ রাখতু। লোক চলপ্রচল করুথিবা জায়গায় এভাবে ঔষধ প্রয়োগ করতু না। ডিপ জমি এবং বর্ষাশ্রিত খালুয়া জমি যেঠার ধান ছটাবুণা করা যায় এবং তলিঘেরা প্রস্তুতি পাই মাটির বতর দেখি প্রথমে খরাটিয়া চাষ করে দিন্তু। সঠিক পরিমাণর সার পরিচালনা নিমন্তে এবং জমির উর্বরতা জাণিবা পাই মাটি পরীক্ষা করন্তু। এই মাসর প্রথম সপ্তাহে তলিঘেরা প্রস্তুত করন্তু। বিভিন্ন খ্যাতিসম্পন্ন গবেষণা অনুষ্ঠান, কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি ব্লক অফিসরু মধ্যবর্তী গভীর জমি পাই উন্নতমানর বিহন সংগ্রহ করন্তু। ধান বুণিবা বা তলি পকাইবা আগরু বিহন বিশোধন নিহাতি করন্তু। বিহন বিশোধন করিবা দ্বারা ফসলকু কিছি মাত্রারে বিহন ও মৃত্তিকা জনিত রোগরু রক্ষা করা যাই পারিব। এক কিলোগ্রাম ধান বিহনরে দুই গ্রাম কার্বেন্ডাজিম নামক ফিম্পিনাশক কিংবা তিন গ্রাম কার্বোসিন ও থিরামর মিলিত ফিম্পিনাশক কিংবা তিন গ্রাম থিরাম ফিম্পিনাশক সহ মিশাই বিহন বিশোধন করন্তু। খরাদরু কুকুড়া মানুষ রক্ষা করিবা পাই কুকুড়া ও বতক ঘর তৈরি কলা বেলে ধ্যান দেবে যেপরি ঘর ভিতরকু সিধা খরা পড়ু নথিব, মুক্ত বায়ু চলাচল করুথিব, দিনবেলা পানি ছিঞ্চন্তু। কুকুড়া ও বতক মানক উপরে পানি সিঞ্চন করন্তু কিন্তু ধ্যান দিন্তু লিটর যেমিতি বেশি ওদা ন হুয়ে। ওদা অখাকু কুকুড়া ও বতক ঘর জালি উপরে ঢাঙ্কি দেলে ঘর থন্ডা রহিথায়। পশুমানঙ্কু গরমরু রক্ষা করিবা পাই তাঙ্কু নিয়মিত তাজা স্বচ্ছ থন্ডা পানীয় জল যোগাইবার ব্যবস্থা করন্তু এবং সেমানঙ্কু সবুজ ঘাস, পুষ্টিকর চর্বি জাতীয় খাদ্য, মিশ্রিত খনিজ লবণ এবং লুণ খাইবাকু দিন্তু। দিন সময়ের ওদা ঝোট বস্তাকু ঝরকা এবং কবাটরে লগান্তু। ভাল বায়ু চলাচল পাই পঙ্খা লগান্তু, সেমানঙ্কু ছাইরে রখন্তু। সকাল এগারোটার সন্ধ্যা চারিটা পর্যন্ত চরাইবাকু বাহারকু ছাড়ন্তু নাহিঁ। বিজুড়ি ঘড়ঘড়ি সময়ে পশুপক্ষী মানঙ্কু বাহারে গছ পাখরে কিংবা কোনসি বিদ্যুৎ উপকরণ পাখরে রখন্তু নাহিঁ। বর্তমান সময়ে দিনর তাপমাত্রা বড়িবা সহ গ্রীষ্ম লহরী প্রবাহ হেউথিবারু পোখরী ও জলর গভীরতা সতেজ পানি ভর্তি করি এক মিটর বড়াই দিন্তু। দানর পরিমাণ দশ রু কোড়িয়ে প্রতিশত কম করে দিন্তু এবং পোখরীর ভিতরকু থন্ডা পানি প্রবেশ পাই ব্যবস্থা করন্তু যেপরিকি পানির তাপমাত্রা তের রু অঠর ডিগ্রি বজায় রহিব।
0: শুনিলে কৃষি সূচনা। এথর শুনন্তু চাষী ভাই ও ভনী মানক পাই পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভনী মানক পাই মিলিথিবা পানিপাগ সূচনারু জানা যায় আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে রাজ্যর বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, অনুগুল, ঢেঙ্কানাল, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বৌদ্ধ, কলাহান্ডি, কন্ধমাল, নবরঙ্গপুর, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি, গজপতি, গঞ্জাম, পুরী, খোর্ধা এবং নয়াগড় জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানের সামান্য মধ্যম ধরনের বর্ষার সম্ভাবনা থাকবে। অবশিষ্ট অঞ্চলের পাগ শুখিলা রহিব। তবে বালেশ্বর, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট, মালকানগিরি জেলার গোটিয়ে কিংবা দুইটি স্থানরে ঘড়ঘড়ি বিজুড়ি সাংগু ঘণ্টা প্রতি পবন চাশ রু পচাশ কিলোমিটর বেগরে বহিপারে। শুণিলে চাষী ভাই ও ভীমান পাণিপাগর সূচনা।

শ্রোতা বন্ধু, ফুলটির বাসনা নথিলে সে ফুলকু কেহি গ্রহণ করন্তি নাই, সে ফুল ফুটিবা হিঁ ব্যর্থ। ঠিক সেইপরি মানুষের চরিত্র নথিলে সে মানুষের জন্ম হওয়া বৃথা। সেথিপাই আমি গোটিয়ে সুচরিত্র মানুষবান হবা, যেপরি আমি সংসারে ভাল মানুষের আখ্যা পাইবা, কেহিবি আমকু যেমিতি খারাপ ন কহিবে, সেই চিন্তা ধরি আমি আমার জীবন অতিবাহিত করিবা।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্তু রামগীতা পরিবেশন করিছন্তি কর্মী ও রাম এবং সাথী।

শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারার সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার।

শ্রোতা বন্ধু, ওড়িশা সরকারঙ্কর আম কলিকা কার্যক্রম এবং জিলা খনিজ প্রতিষ্ঠান ডিএমএফ পাঁঠি সমর্থনরে পরিচালিত হেউথিবা বেলে এহা কেন্দুঝর জিলার বাঁশপাল ব্লকরে কার্যকারিতার তিনি বর্ষ পূরণ করেছি। এই উপলক্ষে কেন্দুঝর অডিটোরিয়াম ঠারে মে 29 তারিখরে এক কার্যক্রম আয়োজিত হয়েছিলা। এই কার্যক্রমরে সরকারি অধিকারী, ডিএমএফ প্রতিনিধিগণ, পঞ্চায়েতরাজ, সংস্থার সদস্যবৃন্দ, আইসিডিএস কার্যকর্তা, ক্রেজ কর্মী, যত্নকারী।